0: অজানা লিঙ্ক ক্লিক করন্তু নাহিঁ। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। এসবিআই সচেতন রুহন্তু, সুরক্ষিত রুহন্তু।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
4: লোকসঙ্গীতরে প্রচার করুছু মৃদঙ্গ বাদন পরিবেশন করিছন্তি অরকিত পাত্র।

আকাশবাণী কেন্দুঝর, সময় বর্তমান রাতে 7:07 প্রচার করছু ওড়িয়া আলবম গীত কার্যক্রমের প্রারম্ভে গীতটি মিলিত কণ্ঠে গাইছেন কণ্ঠশিল্পী বিভূ কিশোর এবং শুভাশিষ।

0: শ্রোতাবন্ধু নমস্কার। বিশ্বপ্রসিদ্ধ শ্রীজগন্নাথঙ্কর পবিত্র রথযাত্রাকু আউ কিছি দিন বাকি থিবা বেলে শ্রীমন্দির প্রশাসন তরফরু কেমিতি চালিছে প্রস্তুতি, ভক্তমানঙ্কর সুরক্ষা, শৃঙ্খলিত দর্শন, সেবা কার্য, নীতিকান্তি ও বিভিন্ন ব্যবস্থা নেই কিপরি প্রস্তুতি আরম্ভ করেছে শ্রীমন্দির প্রশাসন, এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়কু নেই আজ আম গহণে উপস্থিত অছন্তি শ্রীমন্দির মুখ্য প্রশাসক ডক্টর অরবিন্দ কুমার পাঢ়ী। আসন্তু আলোচনা মাধ্যমে তাঁকরঠারু জানিবা আগামী রথযাত্রা পাই শ্রীমন্দির প্রশাসন নেইথিবা প্রস্তুতিমূলক পদক্ষেপ সম্পর্কে। স্যার নমস্কার।
1: জয় শ্রী জগন্নাথ মহাপ্রভু।
0: রথযাত্রা 2026 প্রথম সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয়ে যাই, তেবে এই সমন্বয় বৈঠকরে কোন সবু বিশেষ নিষ্পতি নিয়া যাইছি ও শ্রীমন্দির প্রশাসন এ বর্ষর রথযাত্রা পাই কিপরি প্রস্তুতি আরম্ভ করেছি সে সম্পর্কে আমার শ্রোতাবন্ধু মানুষ টিকে অবগত করাইবে।
1: জয় শ্রী জগন্নাথ মহাপ্রভু। আপনার জানিছন্তি যে চলিত বর্ষ ইংরাজি জুলাই মাস 16 তারিখ দিন শ্রীগুণ্ডিচা যাত্রা বা শ্রীঘোষ যাত্রা অনুষ্ঠিত হওয়াকু যাচ্ছি। এথিপাই শ্রীমন্দির প্রশাসন তরফরু জিলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং সমস্ত যেতে বি সরকারক অঙ্গ অছি সমস্তে প্রস্তুতি আরম্ভ করে সারে। বিশেষ করে আমি শ্রীমন্দির প্রশাসন তরফরু যাহা বি ঘোষযাত্রা পাই বা রথযাত্রা পাই নীতিকান্তি অছি তা উপরে বিশেষ গুরুত্ব দো এবং প্রস্তুতির সবুঠারু বড় পর্ব হেলা রথ নির্মাণ। চলিত বর্ষর রথ নির্মাণ পাই যাহা বি আবশ্যকীয় প্রস্তুতি করিয়া কথা বা সামগ্রী সংগ্রহ করিয়া কথা তা উপরে প্রক্রিয়া আরম্ভ হয়ে সারিছি। আপনার জানিছন্তি যে এই বর্ষ দেবস্নান পূর্ণিমা 29 June 2026 পড়িব এবং এথর যেহেতু যোড়া জ্যেষ্ঠ পড়ুছি তেমন সেইথিপাই এই বর্ষ নেত্রোৎসব বা নবযৌবন দর্শন 14 July পড়িব এবং উভা যাত্রা অছি 15 তারিখ দিন, যোদিন কি রথ আজ্ঞামাল বিজে হব এবং শ্রীগুণ্ডিচা যাত্রা হব 16 July। তারপরে হেরা পঞ্চমী দক্ষিণ মোড় সন্ধ্যা দর্শন হয়ে বাহুড়া যাত্রা চলিত বর্ষ 24 July অনুষ্ঠিত হওয়াকু যাচ্ছি। তা পরবর্তী দিন অর্থাৎ 25 July সুনাবেশ, 26 July অধরপণা এবং 27 July 2026 নীলাদ্রি বিজয় সহিত চলিত বর্ষর ঘোষযাত্রার যাহা বি প্রমুখ নীতিকান্তি সম্পন্ন হব। এথিপাই যাহা বি সমন্বয় করিয়া কথা আমি শ্রীমন্দির প্রশাসন তরফ আরম্ভ করে সারিছু। আপনার সূচনা নিমন্তে কহিবি রথ নির্মাণ পাই যাহা বি দরকার রথ সংহিতা অনুসারে নয়াগড় বর্ণখণ্ড অধিকারী সেতিরে যোগসূত্র রক্ষা করিথান্তি। আমাকু প্রতিবর্ষ রথ নির্মাণ পাই 865 খণ্ড রথ কাঠ দরকার পড়িথায় এবং চলিত বর্ষ যাহা বি আবশ্যকীয় রথ কাঠ রথ খোলা পাই এবং আমার খপুরিয়ারে যে সমিল অছি বা করতকল অছি সেতিরে সেমানে প্রায়তঃ যোগাই সারলেনি এবং বাকি যাহা অছি তাকু আমি আমাকু সেমানে প্রতিশ্রুতি দেইছন্তি ঠিক সময়ে তাহা যোগাই দেবে। রথ কাঠ সহিত রথ নির্মাণ পাই আহুরি যাহা বি ব্যবস্থা করিয়া কথা আমার পরম্পরা অনুসারে তাকু আমি করি সারিছু। আপনার জানিছন্তি যে অক্ষয় তৃতীয় দিন রথ নির্মাণ কার্যর অনুকূল হয়েথায় এবং তা পূর্বরু শ্রীরাম নবমী দিন করতকল যে অছি কটকরে সেটি রথ কাঠর চিরট অনুকূল মধ্যে হয়ে সারিছে এবং পরম্পরা মোতাবক রথ নির্মাণর যে মহারণা সেবক অছন্তি, ভোই সেবক অছন্তি, কমার সেবক কিংবা রূপকার সেবক সেমানক সহযোগে শৃঙ্খলার সহিত রথ নির্মাণ কার্য আগেই চালিছে। এবে বাকি যাহা বি দিবস গুড়িক অছি সেথিরে আমি আশা করিবা যে যাহা বি হবা কথা ঠিক হিসাবে হব শ্রীক্ষেত্রের ভৌরী তিথি দিন প্রতি রথর দুইটি নেখায় চক অখ সংযুক্ত করা হচ্ছে তেমন মহাপ্রভুঙ্ কৃপার সবুকিছি ঠিক হিসাবে সম্পাদিত হচ্ছে।

নমস্কার শ্রোতা বন্ধু, অনেক অনেক শুভেচ্ছা জনাই আরম্ভ করুছু আজির খেল জগত কার্যক্রম উপস্থাপনারে মু গৌরাঙ্গ। শ্রোতা বন্ধু, ক্রীড়া কসরতর প্রদর্শন মনুষ্যর নৈসর্গিক প্রকৃতি, এণু বহু পুরাতন কালরু আজি পর্যন্ত আমাদেশরে বিভিন্ন খেল কৌতুকর ব্যবস্থা রয়েছে। সেথিপাই শহর মানকরে জাগা আখেড়ার ভূমিকা যথেষ্ট বেশি। মনুষ্য চিত্ত বিনোদন পাই সাম্প্রতিক যুগরে রেডিও, টেলিভিজন, চলচ্চিত্র যেপরি ব্যবস্থা রয়েছে, সেইপরি আম শরীরর পুষ্টি সাধনা নিমন্তে বিভিন্ন খেলর ব্যবস্থা রয়েছে। শহর মানকরে জাগা আখেড়া ক্লব ঘর, সেইপরি গ্রাম মানকরে পাঠাগারা যুবক সংঘ ও ক্লব ঘর আদি রয়েছে। এই অনুষ্ঠান জরিয়ারে যুগে যুগে বিভিন্ন খেলর আয়োজন করা যাইথায়। এই খেল কসরত দ্বারা শরীর পুষ্টি সাধন হওয়া সঙ্গে সঙ্গে মন প্রফুল্ল রুহে ও বিভিন্ন কার্য করা আগ্রহ প্রকাশ পাই থাকে। পুরাণ যুগরে মধ্য এর আদর রয়েছে। শ্রোতাবন্ধু, আম দেশের বিভিন্ন প্রকার খেলর প্রচলন রয়েছে, সেগুড়িক সাধারণত

শ্রোতা বন্ধু, এথর আউ কিছি দেশ দুনিয়ার খেল খবর। চালিথিবা চলিত আইপিএল রে গতকালি খেলা যাইথিবা ম্যাচ রে তিনোটি ওয়াইড ও গোটিয়ে নো বল বিশিষ্ট নাটকীয় শেষ ওভর আবশ্যকীয় 15 রন অমল করে রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালুরু রোমাঞ্চকভাবে মুম্বাই ইন্ডিয়ান্স কু 2 উইকেটে পরাস্ত করেছি। আরসিবি আশা ও আশঙ্কার লাগলে রাজা বাওয়াঙ্ক এই ঘটনাবহুল ওভরের চতুর্থ বল কু ভুবনেশ্বর কুমার ছকা মারিবা নির্ণায়ক সাব্যস্ত হয়েছিল। এই তীব্র সংঘর্ষমূল মুকাবিলার মুম্বাই ইন্ডিয়ান্স 176 রনর বিজয় লক্ষ্য দিয়েছিল। রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালুরু 8 উইকেট হরাই শেষ বলরে হি এহাকু হাসল করেছিল। তা সহিত রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালুরু 11টি ম্যাচ রু সপ্তম বিজয় হাসল করে তালিকার শীর্ষস্থানক উন্নীত হয়েছে। অন্যপক্ষে সেই 11টি ম্যাচ রু অষ্টম পরাজয় বরণ করে প্লে অফ দৌড়ু বাদ পড়িবার দ্বিতীয় দল হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। সেইভাবে শ্রোতাবন্ধু, গতকাল খেলা যাই আউ এক ম্যাচে লক্ষ্ণৌ সুপর জায়ান্টসর লক্ষ্যহীন অভিযানের এক লজ্জাজনক প্রদর্শন জড়ি হয়েছে। আইপিএল রে গতকাল খেলা যাই 53 ম্যাচে এই দল পূর্বতন বিজেতা তথা লিগ্র অন্যতম লোকপ্রিয় দল চেন্নাই সুপর কিংসঠার 5 উইকেটে পরাস্ত হয়েছে। ফলরে একাদশ ম্যাচরু অষ্টম পরাজয় বরণ করে প্লে অফ দৌড়ু বাদ পড়বে চলিত ঋতুর প্রথম দল হয়েছে। তালিকায় সবা শেষ স্থানরে সংঘর্ষ করিবার অপযশকু মধ্য দূর করে পারিনি লক্ষ্ণৌ। অন্যপক্ষে চেন্নাই সুপর কিংস সেই একাদশ ম্যাচরু ষষ্ঠ বিজয় পাইবা পরে তার প্লে অফ প্রবেশ আশায় নূয় আত্মবিশ্বাস ভরি যাইছি। যুব তারকা উর্ভিল পটেল আইপিএল ইতিহাসে দ্রুততম অর্ধশতক রেকর্ডর সমকক্ষ হওয়া মধ্য এই দলপাই আউ এক খুশি খবর হয়েছে। সেইভাবে চেন্নাই গত 8 বর্ষ ভিতরে প্রথম থর লাগি 200 অধিক রনর সফল পিছা করেছি। গতকাল লক্ষ্ণৌ সুপর জায়ান্টস 204 রনর বিজয় লক্ষ্য দেওয়া পরে চেন্নাই এহাকু 4টি বল পূর্বরু মাত্র 5টি উইকেট হরাই হাসল করে নেইছি। উর্ভিন সর্বাধিক 65 রন করেছিলে। অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড 42 রনর যোগদান রাখিলে।

আকাশবাণী কিন্দুঝর সময় বর্তমান রাতে 10:30 প্রচার করুছু সিনেতরঙ্গ কার্যক্রম আজ এথিরে শুনন্তু কেতোটি হিন্দি চলচ্চিত্রর গীত কার্যক্রমের প্রারম্ভে গীতটি শুনন্তু মিশন কাশ্মীর চলচ্চিত্রর গীত গীতটি মিলিত কণ্ঠে গাইছেন কণ্ঠশিল্পী উদিত নারায়ণ এবং অলকা ইগনিক।